0: সুধী শ্রোতামণ্ডলী, ব্রিসবেন বাংলা রেডিওতে আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের ব্রিসবেন বাংলা রেডিওর স্টুডিওতে আপনাদের সাথে প্যানেল অপারেটর সহযোগিতায় রয়েছেন পিয়াল রহমান, আমি সাথে আছি লিজিয়া পলিন, আর আমাদের সাথে একজন খুবই গুণী একজন ব্যক্তি আছেন, তার কাছে থেকেই আমরা তার পরিচয় এবং কাজ শুনব। তার একটা ভিন্ন ধর্মী একটা কাজের উপরে উনি মানে একজনের উপরে গবেষণা করেছেন। তো আজকে 26 অগস্ট এবং বাংলা 11ই ভাদ্র, আমরা এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা শ্রদ্ধা জানিয়েছিলাম গত সপ্তাহেও দুজনকে, এবং আজকেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গত প্রয়াণ দিবসের উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং আগামীকাল 12ই ভাদ্র আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আজকে আমরা কালকে যদিও প্রয়াণ দিবস কাজী নজরুল ইসলামের, কিন্তু আজকে আমরা সাজিয়েছি বিগত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে। তার উপরেই একজন রিসার্চ করেছেন, গবেষণা করেছেন তার কাজকর্ম নিয়ে, তার গানের সব কিছু নিয়ে। তো আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় ডক্টর গোপাল বোস। দাদা কেমন আছেন?
1: ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন?
0: জি, আমরা ভালো আছি, এবং আমাদের আমন্ত্রণে ব্রিসবেন বাংলা রেডিওর স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি।
1: আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য।
0: আমি বিগত কয়েক মাসে আপনার সাথে আরেকটু আপনাকে জানার আমার সুযোগ হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে আপনার ব্যাপারে জানার আগে আমি একটু পিয়ালের সাথে কথা বলি। পিয়াল, তুমি কেমন আছো আজকে?
2: আসসালামু আলাইকুম সবাইকে, আমি খুবই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন?
0: আমরা সবাই ভালো আছি, এবং সপ্তাহের মাঝামাঝি যে আমাদের অনুষ্ঠান প্রতি বুধবারে যে প্রচারিত হয়, আর এই সপ্তাহটা খুব সুন্দর যাচ্ছে, যে কোনো বৃষ্টি নেই শীতের মধ্যে, তাই না? কোনো বৃষ্টি নেই এবং সুন্দর ওয়েদার। আজকে সকালেও খুব সুন্দর, একটু গ্লুমি ছিল কিন্তু পরে ফকফকা সুন্দর হয়ে গেল। তো ভালোই আছি, সবাই সুস্থ আছি, এটাই তো কাম্য।
2: অবশ্যই, আমি আসলে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা কেমন আছেন, কে কীভাবে দিন কাটাচ্ছেন, আমাদেরকে যদি একটু জানাতে পারেন তাহলে আমরা খুবই খুশি হব। আমাদের ওয়েবসাইট আছে ব্রিসবেন বাংলা রেডিও, ব্রিসবেন বাংলা রেডিওতে আপনারা জানাতে পারেন আপনাদের মনের কথা। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো গান বাজানোর, প্লিজ আমাদেরকে জানাতে পারেন,
0: যে কোনো সময় জানাতে পারেন, কোনো নির্দিষ্ট অনুষ্ঠান হিসেবেও জানাতে হবে না, আমরা যে কোনো সময় সুযোগ বুঝে সেটা আমরা প্লে করতে পারবো, এবং আমাদের সাথে আপনাদের অনুভূতিটাও যদি ব্যক্ত করেন আমরা জানতে পারবো। তো ধন্যবাদ পিয়াল। তো চলো, আমরা আজকে শুরু করলাম, আমরা আসলে অনুষ্ঠানের শুরুতে আমাদের গোপালদার প্রিয় একটা গান দিয়েই আমরা শুরু করলাম। শ্রোতামণ্ডলী, চলুন আমরা ওনার সাথে পরিচিত হই, ওনার মুখ থেকেই ওনার কথা শুনে আসি। তিনি দাদা, আপনি অনেকদিন ধরে কাজ করছেন কিন্তু ব্রিসবেনে আছেন অনেকদিন ধরে?
1: হ্যাঁ, আমি 2000 সাল থেকে ব্রিসবেনে। আমি বাংলা অস্ট্রেলিয়া এসেছি 1996 সালে। প্রথমে ছিলাম সাউথ অস্ট্রেলিয়া অ্যাডিলেডে, ওখান থেকে মেলবোর্নে আসছি। আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলাম, তো ওখান থেকে কুইন্সল্যান্ডে কুইন্সল্যান্ড গভর্নমেন্টের ট্রেজারিতে চাকরি নিয়ে আসছিলাম আমি সেই 2000 সালে।
0: আচ্ছা, খুবই ভালো, শুরুটা অনেক সুন্দর সুন্দর করে বিভিন্ন স্টেট ঘুরে তারপর এখানে এসে থেমেছেন ব্রিসবেনে। এখানে থেমে যাওয়ার মেইন কারণটা কি?
1: সত্যি কথা বলতে কি, এখানে চাকরি পেয়েছি, ছেলে মেয়ে স্কুল আরম্ভ করে দিয়েছে, আমার ছেলে মেয়ে দুজনে ব্রিসবেন স্টেট হাই স্কুলে ছিল, ভালো স্কুল পেয়েছে, আমি বলি ঠিক আছে এখানে থাকি। আর ওয়েদারটা এখানে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি, ওয়েদারটা বাংলাদেশের মতোই
0: খুবই
1: সুবিধাজনক।
0: জি, সেটাই আসলে, এখানে এসে আসলে এখানে যারা আসে তারা এখান থেকে যেতে চায় না। অনেক দিন ধরে আপনি দেশের বাইরে, এখানেই আপনার 30 বছর?
1: হ্যাঁ হ্যাঁ, তা হয়ে গেছে,
0: 30 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি এখন আপনি এখন কি কোনো কাজে আছেন?
1: কুইন্সল্যান্ড হেলথে আমি মেন্টাল হেলথে কাজ করি।
0: বাহ, খুব সুন্দর। মেন্টাল হেলথে আসলে আমরা খুব পছন্দ করি এবং মেন্টাল হেলথ নিয়ে আমাদের এখানে অনেক অনুষ্ঠান করার চেষ্টা করি। দু একজন খুবই সময় দেন তাদের ভীষণ ব্যস্ততার মাঝে। তো এরপরে আমাদের মেন্টাল হেলথ মান্থে আপনাকেও যোগ করে দেব, আমরা আমরা চাই আপনাকে।
1: তো মেন্টাল হেলথে কাজ করলো, আমার মেইন কাজ হচ্ছে ডেটা নিয়ে, ডেটা অ্যানালাইসিস, রিপোর্টিং, দিস সর্ট অফ থিংস আমি করে থাকি।
0: জি, তো আপনি তো অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে মনে হয় গানের মধ্যে আছেন, আর সেই গান সম্পর্কে এবং আপনার কাছ থেকে জেনেছি যে আপনি রবীন্দ্রনাথকে ধারণ করার জন্য ওনার উপরে আপনি ওনার গানের উপরে আপনি গবেষণা করেছেন।
1: গবেষণা বলবো না, বাস আমি বলি যে আমি যেহেতু রবীন্দ্রনাথের গান শিখেছি সেই 1977-78 সনের কথা, ছায়ানট তখন ছিল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে, তো আমরা থাকতাম জগন্নাথ হলে, তখন থেকে ওখানে গান শিখি। আর যখন জগন্নাথ হল ছেড়ে দিলাম সে 80-এর সময়ে, তখন আসলাম আমি চাকরি নিয়ে আসলাম বাংলাদেশ ব্যাংকে, থাকতাম মতিঝিল এরিয়াতে, তখন আমি বাফা মতিঝিল এরিয়াতে ঢুকলাম ওখানে মধ্যে। তো সেই হিসাবে তারপরে আমি যেহেতু রবীন্দ্রনাথের গান আমাদের যারা গুরু ছিলেন, আমার প্রথম গুরু ছিলেন, ওনার নাম হলো জাহিদুর রহিম, অনেকেই হয়তো ওনার নাম জানেও না শুনবেও না, অনেক আগের
0: যুগের মানুষরা তারা হয়তো জানবে না।
1: হ্যাঁ, যাই হোক, নতুন যারা তারা চিনবে না, উনি ছিলেন আমাদের প্রথম গুরু। তারপরে তো বাফাতে অনেকের কাছে গান শিখেছি আমি।
0: জি, তো অনেক গুণী জনের সান্নিধ্য আপনি পেয়েছেন, তো সেটা খুবই ভালো। আমরা সেই সম্পর্কে যদি আপনি আপনার এই কাজ সম্পর্কে যদি একটু আমাদের শ্রোতামণ্ডলীকে জানান, আমার মনে হয় আমরা সবাই খুব সবার খুব ভালো লাগবে।
1: কাজ বলতে আমি একটা প্রথমে একটা লেখা লিখেছিলাম যেটাকে আমি বলেছিলাম যে রবীন্দ্রসঙ্গীতের পরিসংখ্যান।
0: জি,
1: পরে আমি অনেকগুলো জিনিস বলবো, কারণ রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রনাথের গানের সংখ্যা অনেক, কোনোখানের ক্ষেত্রে বলা হচ্ছে 2211টি, আর অনেকে বলছে যে 2230টি। রবীন্দ্রনাথ এতগুলো গান রচনা করেছেন, তো সেই গান নিয়ে আমি বলছি যে রবীন্দ্রনাথের যেহেতু এই গানগুলি লিখেছেন, এত হাজার গান লিখেছেন উনি, কোথায় কীভাবে লিখেছেন, কখন উনি রচনা করেছেন ইত্যাদি নিয়ে আমি একটি জন্য বলেছি যে তথ্য এবং উপাত্ত, এই দুইটা জিনিস দিয়ে। আমি আবার আমার ব্যাকগ্রাউন্ডটা বলি, আমি কিন্তু বেসিক্যালি স্ট্যাটিস্টিক্সের মানুষ, আমার অনার্সের মাস্টার্স ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্সের। তো আমি ওই জন্যেই আমি বলেছিলাম যে রবীন্দ্রসঙ্গীতের পরিসংখ্যান, এই বলে আমি একটা লেখা লিখেছিলাম ওখানে, এবং সেই লেখাটা পরক্ষণে বাংলাদেশের একটা পত্রিকাতে পাবলিশ হয়েছে। সেটা থেকেই অভিজিৎ আমাকে বলল যে না, এবার রবীন্দ্র নজরুল জয়ন্তীতে আপনাকেই লিখতে হবে। সেই বিষয়ে লিখলাম আর কি, রবীন্দ্র ও নজরুলের প্রেম ও প্রকৃতি নিয়ে একটা লেখা লিখেছিলাম।
0: জি জি,
1: তো এই আর কি। এমনিতে যে আমি যে ওইটা নিয়েই গবেষণা করি তা না, একটু নিজেদের তো রবীন্দ্রনাথের গান করি, চেষ্টা করি যতদূর সম্ভব শুদ্ধভাবে গান করা, কারণ রবীন্দ্রনাথের গান উনি নিজে সব গানের সুর করে গেছেন, সুতরাং ওনার গান নিয়ে কোনো দ্বিমতে গাওয়ার কোনো পথ নাই। কিন্তু এখন অনেকে গায়, কারণ সেটার কারণ হচ্ছে বিশ্বভারতী 100 বছর পর্যন্ত রবীন্দ্রনাথের গানকে বিকৃতভাবে গাওয়ার পারমিশন দেয় নাই, যেহেতু 100 বছর হয়ে গেছে, এখন অনেকেই গায়, অনেকভাবেই রবীন্দ্রনাথের গান করে,
0: সুরটাকে একটু বদল করে
1: তারা বিভিন্নভাবে মিউজিক দিয়ে সেই দিয়ে অনেকভাবেই করে। হ্যাঁ
0: জি, তো আমি আসলে একটু দেখেছিলাম ওই বইটা, যে বইটা আমাদের ইভেন্টে সুন্দর একটা বই ছাপা হয়েছিল, ব্রিসবেন অ্যাসোসিয়েশন, বাংলাদেশের অ্যাসোসিয়েশন অফ ব্রিসবেন, তারা এই বইটা ছাপিয়েছিলেন। খুব সুন্দর কাজ, প্রত্যেকটা কাজই এত নিষ্ঠার সঙ্গে হয়েছে, খুবই ভালো লেগেছে। আপনার পড়াটাও পড়েছি, কিন্তু মনে হয় অনুষ্ঠানের দিনে ওয়ালে ওয়ালে ছিল, সেটা হয়তো
1: সেটা ভিন্নটা, যেটা পাবলিশড হয়েছে সেটা ওয়ালেটটার, এটা
0: এক না,
1: ওয়ালেটটা হচ্ছে যেটা
0: ওয়ালেটটা আমার পড়ার সুযোগ হয়,
1: ওয়ালেটটা হচ্ছে যেটা বাংলাদেশে পত্রিকায় পাবলিশ হয়েছিল সেটা।
0: জি, আচ্ছা, সেই লেখাটা কি এখনো আছে আপনার কাছে?
1: হ্যাঁ আছে,
0: আমার সাথে যদি আপনি শেয়ার করেন তাহলে ব্রিসবেন বাংলা রেডিওর শ্রোতা মণ্ডলীরা ওনারা আমরা পেজে দিলে একটু পড়তে পারবেন,
1: যে পত্রিকায়
0: যাদের ভালো লাগে,
1: যে পত্রিকায় পাবলিশড হয়েছে সেটা বলে দিলেই আপনারা দেখতে পাবেন এটা।
0: হ্যাঁ, সেটাও হবে।
2: এটা কি শুধুমাত্র বাংলা ভার্সনে কি প্রকাশ হয়েছিল?
1: অবশ্যই বাংলা ভার্সন, রবীন্দ্রনাথ লিখবে সেটা ইংরেজি নয়, অবশ্যই বাংলায়।
2: তো আমার এখানে কোয়েশ্চেন আছে যে আমাদের এখানে যারা আছে বেশি, যে জেনারেশনটা এখন চলছে, বেশিরভাগই বাংলা ভাষা পড়তে জানে না বা
0: সবাই জানে,
2: হ্যাঁ, তো ওদের জন্যে ওরা যদি পড়তে চায় তাহলে সেক্ষেত্রে কি হবে?
1: এখন সেই ধরনের পড়ার জন্য কতজন মানুষ আছে সেটাও
2: জন্যে ওরা যদি পড়তে চায় তাহলে সেক্ষেত্রে কি হবে?
1: এখন সেই ধরনের পড়ার জন্য কতজন মানুষ আছে

0: আমাদের সঙ্গে গানের রিহার্সাল দিয়ে গান করেছে রবীন্দ্রনাথের। আমি তাদের মাদেরকে বলেছি আপনারা এই দুইটা মেয়েকে গানগুলি শেখাবেন, কারণ ওই জেনারেশন যদি ধরে না রাখে তো রবীন্দ্রনাথ থাকবে না। আর আপনি যেটা বললেন ইংলিশ, ইংলিশে লিখতে পারবো, কিন্তু প্রশ্ন হচ্ছে কি জানেন, রবীন্দ্রনাথের গানের ইংরেজি করলে ওই বাংলা গানের যেই স্বাদটা পাওয়া যাবে, যেই অনুভূতি থাকবে, সেই অনুভূতি আর থাকবে না।
1: ভাষার, মাতৃভাষার যে স্বাদ,
0: মাতৃভাষা কথার মাধুর্য বিভিন্নভাবে, সেটা থাকবে না। করা যাবে, ইংরেজি করা যাবে, বাংলা থাকলে ইংরেজি করা যাবে, কি সেই বাংলার আর ইংরেজি একই রকম হবে না, অনুভূতিটা একরকম হবে না।
2: যে আমরা আপনার, আপনি যে এত কষ্ট করে লিখলেন, এই জিনিসটাকে আমরা হারিয়ে দিতে চাই না। তো
0: হারাবে না, এর মনে অনেক লেখা আছে। আপনি যদি বাংলাদেশের পত্রিকা পড়েন, রবীন্দ্রনাথের জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে অনেক অনেকেই অনেক লেখা লিখে, নজরুলেরও তাই, অনেক লেখা হয়। আমি তো একটুখানি, আমি তো আর এইভাবে রেগুলার লিখি না, একটুখানি লিখেছি, আমার মনে চাইলো যে ঠিক আছে আমার স্ট্যাটিস্টিক্সের নলেজটা লাগাই রবীন্দ্রনাথের গানের উপরে, সেই জন্যে আমি লিখেছি। তো অনেকে অনেক লেখা হয়, পড়তে পারে, ইংরাজিতেও লেখা আছে, ইংরাজিতেও লেখা হয়, কিন্তু ইংরাজির লেখা সেই বাংলা গানের যে অনুভূতি আবার বলছি সেটা আসবে না। এই যে কিছুক্ষণ আগে প্রথম যে গানটা শুনলেন, এটা আমরা অনেকেই জানি না, সেই জন্য আমি বলেছিলাম যে আমি যে রবীন্দ্রনাথের গানের কিছু ইতিহাস বা পরিসংখ্যান বলবো। এই রবীন্দ্রনাথের এই গানটা 1875 সালে রবীন্দ্রনাথ এই গানটা লিখেছে এবং ওনার জীবনের প্রথম গান। এটা আমরা অনেকেই জানি না রবীন্দ্রনাথের প্রথম গানটা কি, এটা ওনার জীবনের প্রথম গান, মাত্র 15 বছর বয়সে উনি লিখেছেন এই গান 1875 সালে। সো ইয়েস, এরকম অনেক অনেক তথ্য আছে, আসবে, একটা একটা করে হয়তো বলার চেষ্টা করব। রবীন্দ্রনাথের গানের কতদূর বলতে পারবো, সময় কতদূর দিবে সেটা জানি না, কিন্তু অনেক কিছু আছে বলার জানার।
2: আমরা, আমাদের দুটা বিজ্ঞাপন আছে, তা আমরা একটা বিজ্ঞাপন শুনে আসি, তারপরে
1: আমরা বিজ্ঞাপনের সাথে দাদার দ্বিতীয় গানটা না হয় আমরা শুনে আসি।
0: না, গানটা আমার মনে হয় কথার সঙ্গে গেলেই,
1: আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু বিজ্ঞাপনটাই শুনে আসি, ঠিক আছে,
0: গানের কথার সঙ্গে গেলেই ভালো হবে।

0: Kingston Butter Factory. Join thousands of people from across the community for an unforgettable celebration of culture, food, music, connection, and a spectacular fireworks finale. Discover the many cultures that make Logan one of Australia's most diverse and vibrant communities. Entry is free. Visit ssi.org.au and search World of Cultures for more information and registrations.
1: শ্রোতামণ্ডলী, আপনারা বিজ্ঞাপনের পরে আপনাদের কাছে আবার ফিরে আসলাম। আমি স্টুডিওতে আছি লিজিয়া পলিন এবং আমার সাথে আছেন পিয়াল রহমান, এবং আমাদের সাথে আমাদের অতিথি হয়ে আজকের অনুষ্ঠানে আছেন ডক্টর গোপাল বোস। দাদা, আবার ফিরে আসছি গানের, রবীন্দ্রনাথের গান নিয়ে। বলুন, আপনি যেটা বলছিলেন।
2: প্রথমেই একটু কথা বলি, আমি রবীন্দ্রনাথের নিজের তিনটা উক্তি দিয়ে এই কথাগুলি শুরু করতে চাই, গান সম্বন্ধে রবীন্দ্রনাথের, গান সম্বন্ধে রবীন্দ্রনাথের নিজের উক্তি দিয়ে আমি শুরু করতে চাই। আর আমার সম্বন্ধে যা বলেছেন, কিন্তু আমি এমন কিছু না, আমার সীমিত জ্ঞান, আমি সীমিত জ্ঞানে যা পারি দু চারটা কথা বলার চেষ্টা করব। নিজের গান সম্বন্ধে গুরুদেবের তিনটি উক্তি দিয়ে তাঁকে স্মরণ করার আমার এই ক্ষুদ্র প্রয়াস আরম্ভ করছি। প্রথম কথায় উনি বলেছেন, ইট ওয়াজ মাই সংস দ্যাট টট মি অল দ্য লেসন আই হ্যাভ লার্নড। আমার যেসব শিক্ষা আমি জীবনে পেয়েছি, সেই সব শিক্ষা আমাকে দিয়েছে আমার গান। দ্বিতীয়টি উনি বলেছেন, দ্য ওয়ার্ল্ড স্পিক টু মি ইন পিকচার, মাই সোল আনসার্স ইন মিউজিক। বিশ্ব আমার সঙ্গে ছবির ভাষায় কথা বলে, আর আমি আমার আত্মা দিয়ে তার উত্তর দিই সঙ্গীতের ভাষায়। সর্বশেষ কথাটা শুনেন কি বলেছে রবীন্দ্রনাথ, গড অনার্স মি হোয়েন আই ওয়াক, হি লাভস মি হোয়েন আই সিং। আমি যখন কাজ করি ঈশ্বর আমাকে সম্মান করেন, আর আমি যখন গান গাই তখন তিনি আমাকে ভালোবাসেন। তো এই হচ্ছে রবীন্দ্রনাথের গান সম্বন্ধে একটুখানি বললাম। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু যে কিছু জিনিস এখন চলে গেছে,

0: তো এখানে বলে রাখি যে রবীন্দ্রনাথ ওই যে প্রথমেই বললাম 1875 সালে তিনি প্রথম গান লিখেছেন, আর ওনার সর্বশেষ গান ছিল 1941 সালে 6ই মে, যে গানটা আমাদের অনুষ্ঠানে এবারের অনুষ্ঠানে আমার প্রথম গান হিসাবে বলেছি,
1: হে নতুন
0: গানটা রবীন্দ্রনাথের সর্বশেষ গান। মৃত্যুর 93 দিন আগে উনি এই গানটা লিখেছেন, উনি যখন মারা যান তার 93 দিন আগে উনি গান লিখেছেন। এখানে আরও একটা কথা বলি রাখি, বাংলাদেশও এবং ভারত, আমি ভারত বলতে বলছি অল ইন্ডিয়া, এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যারা রবীন্দ্রসঙ্গীত শোনেননি অথবা রবীন্দ্রসঙ্গীত গাননি। এখন ইমিডিয়েটলি প্রশ্ন আপনাদেরও হইতে পারে, এই কথাটা কী করে আপনি নিশ্চিন্ত হলেন? পরক্ষণে আমি এক জায়গায় বলে বুঝাবো আপনাদেরকে, হ্যাঁ, প্রত্যেকে রবীন্দ্রনাথের গান করেছে এবং প্রত্যেকে রবীন্দ্রনাথের গান শুনেছে, আসবে এই কথাটা পরে আমি বলব। আর রবীন্দ্রনাথের গান যখন উনি শিখেন, উনি অনেক গুরুর কাছে, এটা ওনাদের রবীন্দ্রনাথের পরিবারের এটা গান শিখার একটা রেওয়াজ ছিল। ওনার ঠাকুরদাদা পণ্ডিত ছিলেন, উচ্চাঙ্গ সঙ্গীতের পণ্ডিত ছিলেন, ওনার বাবা ও সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীতে ছিলেন, দাদারা সবাই গান শিখতেন, ওখান থেকে রবীন্দ্রনাথের গান শিখার
1: ধারাটা
0: ওখান থেকে এসেছে। এরপরে আমি যদি আপনাদের দুজন এখানে আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করি, রবীন্দ্রসঙ্গীত বলতে আপনারা কী বোঝেন, রবীন্দ্রসঙ্গীত জিনিসটা কী? আপনাদের প্রথমে লিজিয়ে আপনি বলুন, রবীন্দ্রসঙ্গীত বলতে আপনি কী বোঝেন, রবীন্দ্রসঙ্গীত বলার কী? বা রবীন্দ্রসঙ্গীতে যদি কেউ বলতে চায় যে আপনি রবীন্দ্রসঙ্গীতটা সংজ্ঞা দেন দেখি, কী বলবেন আপনি?
1: এটা তো খুবই সাধারণ প্রশ্ন করেছেন, কিন্তু খুব কঠিন একটা প্রশ্ন, কারণ হচ্ছে এ ব্যাপারে কোনো জ্ঞানই বলা যায় আমাদের নাই, আমার তো নাই, কিন্তু আমি যেটা ছোটবেলা থেকে মানে বুঝে এসেছি, বোঝাটাই বলছি, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি ওনার ধারায় ওনার নিজস্ব সৃষ্টির যে গানগুলো লিখেছেন এবং নিজে সুর করেছেন, ওনার স্বরচিত এবং ঠিক স্বরলিপির যে গান, সেগুলোই রবীন্দ্রসঙ্গীত হিসেবে আমি আপাত দৃষ্টিতে বুঝি।
0: আপনি কি মনে করেন পিয়ালা, আপনি কি মনে করেন?
2: আমি মনে করি যে উনি ওনার প্রতিটা গানের মধ্যে ওনার নিজের ভাষাটা, নিজের মনের ভাষাটা উনি তুলে ধরেছেন,
1: অনুভূতি,
2: উনি যেটা ওনার দৃষ্টিতে দেখতেন, নিজে যেটা মানে আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি এক এক রকম, তো উনি ওনার মনের ভাষা দৃষ্টিভঙ্গি ওগুলো উনি ওনার গানে তুলে ধরেছেন।
0: না ঠিক আছে, ওটা ঠিক আছে, অবশ্যই যে কবি লেখেন তার অনুভূতি উনি গানে বা কবিতায় প্রকাশ করেন, কিন্তু প্রশ্ন হচ্ছে রবীন্দ্রসঙ্গীত যদি বলা হয় রবীন্দ্রসঙ্গীত কী? অনেকেই বলবে যে রবীন্দ্রসঙ্গীত, হয়তো কেউ বলবেন যে এটা তো প্রশ্নই হতে পারে, রবীন্দ্রসঙ্গীতটা কী, এটা কেমন প্রশ্ন হলো? আবার অনেকে হয়তো বলবেন যে রবীন্দ্রসঙ্গীত মানে রবীন্দ্রনাথের লেখা গান, সোজা উত্তর এটাই, রবীন্দ্রনাথের লেখা গান, কিন্তু এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়, সেই কথাটাই আমি বলছি। কারণ 66 বছর বয়সে, আমি আগে বলছিলাম, রবীন্দ্রনাথ 2211টি গান লিখেছেন, এখন কারো মতে 223টা গান, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের ডেফিনিশনটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা এবং সুর দেওয়া গান, আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা কিন্তু রবীন্দ্রনাথ অন্যের গানের সুরে লিখেছেন, তৃতীয় প্রকৃতিটা হচ্ছে রবীন্দ্রনাথ অন্যের লেখা গানে সুর দিয়েছেন, এই তিনটা মিলিয়ে হলো রবীন্দ্রসঙ্গীত,
1: তিনটে ধরন
0: নিয়ে পুরাটাই হলো রবীন্দ্রসঙ্গীত, এ হলো রবীন্দ্রসঙ্গীতের ডেফিনিশন। এখন বলি যে রবীন্দ্রনাথের গান নিয়ে বলতে গেলে প্রথমে একটি কথা মনে হয়, রবীন্দ্রনাথের গান শুধু শোনার বিষয় নয়, অনুভব করার বিষয়। আমরা যখন রবীন্দ্রসঙ্গীত বলি তখন সাধারণত মনে করি কিছু সুন্দর কথা, সুন্দর সুর এবং একটি মধুর কণ্ঠ, কিন্তু রবীন্দ্রনাথের গান এসেও অনেক বড়। তার গানকে যদি মন দিয়ে শুনি তাহলে দেখতে পাব একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রায় প্রতিটি অনুভূতি তার গানে জায়গা পেয়েছে। তার গানে শিশুর আনন্দ, যৌবনের প্রেম, বিরহ, প্রকৃতির সৌন্দর্য, দেশপ্রেম, ঈশ্বরের সন্ধান আছে, মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর সাহস আছে। তাই রবীন্দ্রনাথের গানকে বলবো মানুষের অন্তর্জীবনের সুর। একজন মানুষ যখন আনন্দিত হয় রবীন্দ্রনাথ তার ভাষা দেন, যখন সে কাঁদে রবীন্দ্রনাথ তার কান্নার ভাষা দেন, যখন সে ভালোবাসে রবীন্দ্রনাথ তার ভালোবাসাকে সুদ দেন, যখন সে ঈশ্বরকে খুঁজে রবীন্দ্রনাথ তার প্রার্থনাকে গান করে তোলেন, আর যখন মৃত্যুর সামনে দাঁড়ায় তখন রবীন্দ্রনাথ তাকে ভয় নয় গ্রহণের শিক্ষা দেন। তো এ হলো রবীন্দ্রনাথের গান সম্বন্ধে বললাম, এবং রবীন্দ্রনাথের সবগুলো গান বিশ্বভারতী, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেটাকে শান্তিনিকেতন বলা হচ্ছে, সেইখানে তারা কিন্তু রবীন্দ্রনাথের সব গানকে সংরক্ষণ করেছেন, এবং একটা বইতে রবীন্দ্রনাথের গানগুলি প্রকাশ করা হয়েছে, যে বইটার নাম গলা হয় গীতবিতান। গীতবিতানে রবীন্দ্রনাথের সব গানগুলিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আরও আরেকটা মজার ব্যাপার, এই রবীন্দ্রসঙ্গীত শুধু একটা গান নয়, বিশ্বভারতীর শিক্ষায় রবীন্দ্রসঙ্গীত শেখানো হয়, এবং এটাকে খালি অতীতের স্মৃতি নয়, একটা জীবন্ত সঙ্গীত ঐতিহ্য ধরা হয়। এবার একটু রবীন্দ্রনাথের গানের সংখ্যা নিয়ে আমরা দেখতে পারি, প্রথমত 2211টা গান বললাম, কিন্তু এটা কীভাবে 2211টা গান কোথায় লিখেছেন, সবচেয়ে বেশি গান লিখেছেন উনি পূজা পর্যায়ে, 617টি গান রচনা করেছেন পূজা পর্যায়ের, পূজা প্রার্থনা যাই বলেন। প্রেমে আছে 395টি, প্রকৃতিতে 283টি, স্বদেশ পর্যায়ে আছে 46টি গান। আর পূজা নিয়ে যদি বলতে হয়, রবীন্দ্রনাথের ঈশ্বর কেবল মন্দিরের ঈশ্বর নয়, তিনি মানুষের মধ্যে, প্রকৃতির মধ্যে, কর্মের মধ্যে, দুঃখের মধ্যে, আনন্দের মধ্যে ঈশ্বরকে খুঁজেছেন। তাঁর বিখ্যাত বাংলা গীতাঞ্জলির প্রথম গান, আমার মাথা নত করে দাহ হে তোমার চরণ দুলার তলে, এখানে প্রার্থনা ক্ষমতার জন্য নয়, অহংকার থেকে মুক্তির জন্য, এটি রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতার একটি অসাধারণ দিক। তিনি বলেছেন, মানুষের সবচেয়ে বড় বাধা বাইরের পৃথিবীতে নয়, পৃথিবী নয়, অনেক সময় তার নিজের অহংকার। তাই প্রার্থনা হচ্ছে নিজকে ছোট করা নয়, নিজের অহংকারকে ছোট করা। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসার কণ্ঠে আমরা রবীন্দ্রনাথের এই গানটি শুনি।
1: চলো পিয়াল, আমরা মাথা আমার মাথা নত করে দাও হে এই গানটি শুনে আসি। কিন্তু আচ্ছা, আমরা জয়তী চক্রবর্তীর কণ্ঠে শুনে আসছি গানটি, চলুন শ্রোতা মণ্ডলী।

0: This August, Multicultural Queensland Month 2026 brings people together across the state, celebrating culture, community, spirit, and many stories that make Queensland feel like home. All month long, everyone is invited to connect through food, music, art, sport, and local events that showcase Queensland. From regional towns to city streets, everyone is encouraged to come together, learn from one another, and celebrate the cultures that shape life in Queensland. Come together and be a part of the celebrations happening across Queensland at qld.gov.au/Multicultural Month. Radio 4AB is proud to be one of the sponsors of Multicultural Queensland Month in partnership with Queensland Government.
1: Shudhi Srota Mondoli, amra ekta sundor ganer pore আমাদের বিজ্ঞাপনের বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম আমাদের ব্রিসবেন বাংলা রেডিওর আজকের অনুষ্ঠানের সরাসরি অনুষ্ঠানে। আপনারা ব্রিসবেন সময় রাত 8টা এবং বাংলাদেশ সময় বিকেল 4টায় যদি আপনারা টিউন করেন 98.1 FM অথবা গুগল করেন রেডিও 4EB FM লাইভ, তাহলে এটার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আপনার ইচ্ছা করলে কোথাও চলতি পথে আপনারা 98.1 FM-এও বাজালে এটা শুনতে শুনতেই চলে যেতে পারবেন, তখন আর আপনাদের ফোনে বাজাতে হবে না। এটা খুবই সুন্দর। আর সেই উপলক্ষে আমি বলি যে নতুন আরেকটি আমাদের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে, তো আপনারা যারা ব্রিসবেন বাংলা রেডিও শুনতে চান এবং এর সাথে অংশগ্রহণ করতে চান, এর সাথে থাকতে চান, আপনারা প্লিজ এখানেই দেখবেন একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে স্পন্সর, সেখানে আপনারা $40 নেবে, $40 নেবে, সেটা হচ্ছে $40 নেবে, সেটা হচ্ছে মেম্বারশিপ। আপনারা যদি মেম্বারশিপ করেন, সেটা ব্রিসবেন বাংলার রেডিওকে উজ্জীবিত রাখতে আমাদেরকে অনেক সহায়তা করবে, আমরা এটার সময়টা আরও বাড়াতে পারব। সো অনুষ্ঠানের সময়টা যদি আরও বাড়াতে পারি, আমাদের অনেক কিছু বাংলা ভাষায় চিন্তাভাবনা আছে, সেগুলো আমরা প্রচার করার জন্য আরেকটু সময় পাবো। তো আপনাদেরকে আমাদের ব্রিসবেন বাংলা রেডিওর তরফ থেকে আমরা সবাই অনুরোধ করছি, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, কিন্তু সাবস্ক্রাইবের সাথে আর যদি $10 বেশি আপনারা খরচ করেন, এটা এক বৎসরের জন্য $40, সেইটা দিয়ে কিন্তু আমাদের ব্রিসবেন বাংলা রেডিও সেই মেম্বারশিপের সংখ্যাতেই আমরা চলি। এটা আমাদের মূল একটা জিনিস, ভিত্তি, যে আমাদের কিছু মেম্বারশিপ দরকারি হয়, যত বেশি হবে তত আমাদের সময়টা বাড়বে সেই জন্য। আর ব্রিসবেন বাংলা রেডিওতে অংশগ্রহণ করার জন্য যে কোনো আমাদের এই রেডিও টিমের যে কোনো কারোর সাথে যোগাযোগ করবেন, আমাদের এই টিম আপনাদেরকে আমন্ত্রণ জানাবে এখানে এসে আমাদের সাথে কাজ করার জন্য। তো শ্রোতামণ্ডলী, চলুন আমরা ফিরে যাই ডক্টর গোপাল বোসের কাছে। দাদার অনেক লেখা জিনিসপত্র আমরা শুনছি আর এনরিচড হচ্ছি। চলুন আমরা আবার কথা শুনে কথায় ফিরে যাই। দাদা, আমরা যেখানে শেষ করেছিলাম, জি
2: ধন্যবাদ লিজিয়া। এবার আমি একটু বলতে চাই রবীন্দ্রনাথ ৬৬ বছরের সঙ্গীত জীবনে কোন বছর কয়টি করে গান লিখেছেন ওনার জীবনে,
1: বিশাল ব্যাপার।
2: সব বছরে সব ওনার বয়সের প্রতি বছরে কিন্তু সমান সংখ্যক গান লিখেননি, এবং কিছু কিছু বয়স বছর আছে একটা গানও লিখেননি। উনি 53 বছর বয়সে সবচেয়ে বেশি গান লিখেছেন, 114, আবার 15 এবং 59 বছর বয়সে গানও রচনা করেননি। 14 এবং 55 বছর বয়সে রচনা করেছেন মাত্র একটি করে গান, আর দুটি করে গান রচনা করেছেন 30, 51 ও 80 বছর বয়সে।
1: জি,
2: 61 ও 67 বছর বয়সে রচনা করেছেন 97টি ও 99টি গান। এই হচ্ছে ওনার গানের কোন বয়সে কোন কতগুলো গান করেছেন। এবারে আসি রবীন্দ্রনাথের যে গান, যেগুলি স্বরলিপি হিসাবে করা হচ্ছে, প্রত্যেকটা স্বরলিপি নিয়ে কথা বলি। রবীন্দ্রনাথের এই বিশাল সঙ্গীত সম্ভারে প্রতিটি গান নিজে করেছে, সুর নিজে করেছেন। বিশ্বভারতী 64 খণ্ডে তাঁর গানের স্বরলিপি প্রকাশ করেছেন, এবং রবীন্দ্রনাথের গানের সুর করেছেন অনেকে, আর স্বরলিপি করেছেন অনেকে, সুর উনি নিজেই করেছেন। যতীন্দ্রনাথ ঠাকুর, দীনেন্দ্রনাথ ঠাকুর, রমাকর, শান্তিদেব ঘোষ, অনাদিকুমার দস্তিদাস অনেকেই গান করেছেন। কিন্তু একটা উল্লেখযোগ্য ইনফরমেশন হলো রবীন্দ্রনাথ ওনার গানের একটা গানের শুধু স্বরলিপি করেছেন, অনলি একটা গানের, সেই গানটা হচ্ছে একই সত্য সকলই সত্য। এই গানটার স্বরলিপি রবীন্দ্রনাথ নিজে করেছেন আর ওনার গানের স্বরলিপি অন্যরা করেছে।
1: জি, খুবই সুন্দর একটা ইনফরমেশনটা আমাদের জানা ছিল না, তাই না পিয়ান?
2: এখন এখন আরেকটা জিনিস আপনাকে বলি, প্রথমে যে রবীন্দ্রনাথের যে সংজ্ঞায় আমরা বলছিলাম রবীন্দ্রসঙ্গীত কী একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের কিছুটা একটু বিস্তারিত বলার চেষ্টা করি। তখন বলেছিলাম যে রবীন্দ্রনাথের গান তিন ধরনের, একটা হচ্ছে রবীন্দ্রনাথ নিজে গান লিখেছেন শুরু করেছেন, আরেকখানে হচ্ছে রবীন্দ্রনাথ অন্যের সুর নিয়েছেন কিন্তু কথা নিজে বসিয়েছেন, আবার আরেকটা গান হচ্ছে যে না উনি অন্যের কথায় নিজে সুর করেছেন। এখন যে গানগুলি তিনি উনি অন্যের সুর নিয়ে নিজে গান করেছেন এগুলোর আবার চারটা ধরন আছে। একটা হচ্ছে যে উনি অনেক জারে হিন্দুস্থানি খেয়ালের সুর নিয়ে গান রচনা করেছেন। একটা গান হচ্ছে আপনার শুনেছেন কিনা জানি না, একই সুন্দর শোভা, এই গানটি উনি খেয়াল বাজুরে মন্দে বাজু এই খেয়াল গানের উপর বেসিস করে করেছেন। আবার অনেক সময় আঞ্চলিক গানের সুর নিয়ে উনি গান রচনা করেছেন, যেমন হচ্ছে আজি শুভ দিনে পিতার ভবনে, আমরা অনেকেই এই গানটা করে থাকি। এই গানের আসল সুর এসেছে পূর্ণ চন্দাননে চিন্ময় হরণে, এটা কানাড়ি গান। সবচেয়ে যেগুলি হয়তো আপনারা শুনেন না, কিন্তু এখন দুইটা গানের কথা বলবো, এটা অবশ্যই আপনারা শুনেছেন। বাংলা গানকে উনি অন্যের গানের সুর দিয়ে উনি গান রচনা করেছেন। যেমন ধরে নেন, যদি এই গানটা তো আমরা অনেকেই শুনেছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এই গানটার অরিজিনাল গানটা কি? রবীন্দ্রনাথ কিন্তু এই গানটার সুর ধার করেছেন একখান থেকে, ওনার সেই ধার করা গানের সুর হচ্ছে হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই। রবীন্দ্রনাথের গান হলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো সুতরাং ওই গানে সুর নিয়ে নিজে কথা দিয়ে গান লিখেছেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে জাতীয় সঙ্গীত, এটাও কিন্তু ওনার বাংলা গান, কারণ এই গানটা অরিজিনাল গানটা হচ্ছে আমি

0: ওই গানে শুনিয়ে রবীন্দ্রনাথ রচনা করেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এ হচ্ছে রবীন্দ্রনাথের ভাঙা গানের অনেক কথা। এছাড়া উনি পাশ্চাত্য গান বিদেশি ইংরাজি গানের শুনিয়েও রবীন্দ্রনাথ গান রচনা করেছেন, যেমন আহা আজিয়ে বসন্তে, এই গানটার মূল গান হচ্ছে গো হায়ার গ্লোরি ওয়েস দি। আরেকটা জিনিস বলেছিলাম যে আরেকটা গান হচ্ছে রবীন্দ্রনাথ অন্যের গানে সুদ কথার কথায় সুদ দিয়েছেন। আমরা অনেকে রবীন্দ্রনাথের এই গান শুনেছি, এ ভরা বাদর মহাভাদর অথবা সুন্দরী রাধে আওবনি, শুনেছেন সবাই রবীন্দ্রনাথের এই গান। কিন্তু প্রথম গানটা লিখেছেন বিদ্যাপতি এবং দ্বিতীয় গানটা হলো গোবিন্দ দাসের। তো এটা হচ্ছে রবীন্দ্রনাথের আরো ধরনের গানের।
1: আমরা কি দাদা একটা পাশ্চাত্য গানের সুরে যে
0: আসে আসে শোনাবো আপনাদেরকে একটুখানি শোনাবো।
1: জি,
0: আরেকটা জিনিস হচ্ছে রবীন্দ্রনাথ আরেকটা বলেছেন নিজে গেয়েছেন একটা গান। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাস অনেকে হয়তো পড়েছেন, সেই আনন্দমঠ উপন্যাসে একটা গান আছে বন্দে মাতরম। সেই বন্দে মাতরমে সুর করেছিলেন রবীন্দ্রনাথের গুরু যদু ভট্টাচার্য। বুধনাথ যদু ভট্টাচার্য উনি গান সুর করেছেন। রবীন্দ্রনাথ 1896 সালে ভারতীয় কংগ্রেসের এক অধিবেশনে এই গানটা নিজে গেয়েছিলেন।
1: বিরাট ব্যাপার।
0: হ্যাঁ, বুঝছেন। তাহলে চলুন এখন দেখি আমার রবীন্দ্রনাথের প্রথম যে ইংরাজি গান এবং তার বাংলা গানটা একটু শুনি।

0: শ্রোতামণ্ডলী, আমরা একটি পাশ্চাত্যের গানের পরে আমরা আহা আজীব শুনতে পাপিয়া সারোয়ার, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সাদি মোহাম্মদ তকিউল্লার কণ্ঠে আমরা শুনে আসলাম। আমাদের তিনজন শিল্পী আমাদের ভীষণ প্রিয় শিল্পী। আপনি খুব সঠিক একটা বাছাই করে দিয়েছেন, কারণ এটা খুব কষ্টকর হতো কাটটা রেখে কাটটা নেব। তিনজনের গানই এখানে কণ্ঠ আছে। তো ফিরে আসি আমরা শ্রোতামণ্ডলী, দাদার রবীন্দ্রনাথ নিয়ে গল্পে।
1: হ্যাঁ, এবার আমি একটু জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলি।
0: জি,
1: পৃথিবীর ইতিহাসে রবীন্দ্রনাথই একমাত্র সাহিত্যে নোবেল বিজয়ী কবি যার লেখা গান দুটি সার্বভৌম দেশ ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে আর কোনো কবি নাই যার গান দুইটা স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত।
0: বিরাট, কিন্তু
1: 1911 সালে ডিসেম্বর মাসে কলকাতায় 50 বছর বয়সে কবি রচনা করেন স্বদেশ পর্যায়ের গান জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, যেটা 1950 সনের 24শে জানুয়ারি ভারতীয় কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেয়। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1905 সালে 7ই আগস্ট কবি 40 বছর বয়সে গগনহরকার আর কোথায় পাবো না তারে আমার মনের মানুষ জেরে, এটা নিয়ে রচনা করেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যা আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এছাড়া আর একটা ইনফরমেশন আপনি দিয়ে রাখি, 1930-এর দশকের শেষের দিকে শ্রীলঙ্কা থেকে একজন লোক, ওনার নাম হচ্ছে সুকুমার আনন্দ সমকারণ, রবীন্দ্রনাথের কাছে আসছিলেন সাহিত্য ও গানে পাঠ নেওয়ার জন্য, এবং তিনি ফিরে গিয়ে 1940 সনে একটা গান রচনা করেন যেটা 1951 সালে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত হিসাবে পরিচিত হয়, এবং সেই গানেও রবীন্দ্রনাথের ভাবধারা পরিলক্ষিত হয়। এবার আসি, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশে এবং ভারতে সবাই রবীন্দ্রনাথের গান শুনেছে এবং গিয়েছে, এখন কী করে বললাম?
0: জি জি,
1: এখন এই যে কথাটা বললাম, রবীন্দ্রনাথ নোবেল বিজয়ী কবি যার লেখা দুটি গান সার্বভৌম দেশ ও ভারতের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, মানুষের জাতীয় জীবনের সঙ্গে জাতীয় সঙ্গীতও গভীরভাবে সংযুক্ত, এবং সবাই কোনো না কোনো সময় জাতীয় সঙ্গীত গিয়েছে। এই জন্যে প্রথমে বলেছিলাম ভারত ও বাংলাদেশে একটি লক্ষ্যও খুঁজে পাওয়া যাবে না যারা রবীন্দ্রসঙ্গীত শুনেন নাই বা গান করেন নাই, এই জন্যে এই কথাটা বলেছিলাম। এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন আপনাদের দুজনকেই করি আমি, যে গীতাঞ্জলি, আমরা অনেকে হয়তো শুনেছি গীতাঞ্জলির কথা, যে রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলির কথা বলা হয়, যে গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন,
0: পুরস্কার পেয়েছেন,
1: কিন্তু দুইটা গীতাঞ্জলি আছে। একটা হচ্ছে 1910 সালে রবীন্দ্রনাথ একটা বাংলা গীতাঞ্জলি প্রকাশ করেন, এবং তারপরে তিনি আরেকটা গীতাঞ্জলি করেন যেটা দিয়ে উনি নোবেল প্রাইজ পেয়েছেন, এবং এই দুইটার মধ্যে যে পার্থক্য আছে আপনাদের কি, আপনাকে কেউ জানেন সেটা?
0: সেই পার্থক্যটা বলতে পারবো না, আর বলা আসলে না জেনে কিন্তু বলাও আসলে এটা মুশকিল,
1: জানেন কিনা সেই প্রশ্ন
0: কঠিন
2: জিনিসটা। আমি যতটুকু জানি যে ওটা ইংলিশ ভার্সন ছিল,
1: ইংলিশ ভার্সন তো বটেই, ইংলিশ ভার্সন অবশ্যই ইংলিশ ভার্সন, কিন্তু দুইটা কিন্তু একরকম না। কারণ হচ্ছে 1910 সালে যে গীতাঞ্জলি প্রকাশিত তাতে ছিল 157টি গান, এবং 1912 সালে লন্ডনে যাওয়ার আগে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির ইংরেজি গানগুলি সিলেক্ট করেন। ইন্ডিয়ান সোসাইটি অফ লন্ডন 1912 সালে নভেম্বরে সর্বপ্রথম ইংরেজি গীতাঞ্জলি প্রকাশ করে। এখানে উল্লেখ্য যে ইংরেজি গীতাঞ্জলিতে 103টি গান স্থান পেয়েছে, যার 53টি কবি নিয়েছেন বাংলা গীতাঞ্জলি থেকে, বাকিগুলি নেওয়া হয়েছে তা অন্যান্য বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে। তার মানে হচ্ছে বাংলা গীতাঞ্জলিতে যে 157টা গান আছে সেগুলা কিন্তু ইংরাজি গীতাঞ্জলি মাত্র 53টা ওখানে যোগ করা হয়েছে, বাকিগুলা অন্যখান থেকে নেওয়া হয়েছে। আর বাংলা গীতাঞ্জলির প্রথম গান হচ্ছে আমার মাথা নত করে দেওয়া হয় তোমার চরণ রৌদ্রা ধরে, কিন্তু ইংরাজি গীতাঞ্জলির প্রথম গান হচ্ছে আমারে তুমি অশেষ করেছে আর এমনই করুণা তব, এই গানটা কিন্তু ইংরেজি গীতাঞ্জলির প্রথম গান। এবং গীতাঞ্জলি হিন্দি, উর্দু, চায়না, ডেনিশ এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। এখন আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, আমি একটা কথা বলি, গুরুদেব এক জায়গায় লিখেছিলেন যে আমাদের দু ধরনের ক্ষুধা আছে, যেমন দেহের ও মনের। ভাত দেহের ক্ষুধা পুষ্টির জন্য, আর অমৃত মনের পুষ্টির জন্য। সৃষ্টির অন্যান্য প্রাণীর মতোই আমাদের দেহের ক্ষুধা, কিন্তু অমৃতের ক্ষুধায় আমরা স্বর্গের দেবতার দলে, এবং সঙ্গীত আমাদের মনে সেই অমৃত এনে দেয়। রবীন্দ্রনাথ রচিত বিশাল সঙ্গীত সম্ভার গত 150 বছর ধরে আমাদের মনে সেই অমৃতে যোগান দিয়ে মনকে পরিপুষ্ট করছে এবং পরিপুষ্ট করবে যুগ যুগ ধরে। রবীন্দ্রসঙ্গীত মন দিয়ে শুনলে আর হৃদয় দিয়ে সুর ও বাণী উপলব্ধি করলেই আমরা বুঝতে পারবো যে অসীম ও আমাদের প্রাত্যহিক জীবনের সব কিছুতেই রয়েছে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত। প্রিয় শ্রোতাবৃন্দ, রবীন্দ্রনাথের 85তম বিশ্ববার্ষিকীতে তাঁকে স্মরণ করার সময় আমাদের শুধু তাঁর গান গাওয়া নয়, তাঁর গানের অন্তর্নিহিত মানবিকতাকে উপলব্ধি করা দরকার। রবীন্দ্রনাথ শিখিয়েছেন জীবনকে ভালোবাসতে, প্রকৃতিকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে, নিজের সংস্কৃতিকে ভালোবাসতে, কিন্তু একই সঙ্গে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমগ্র মানব জাতিকে আপন করে নিতে। তাঁর গান আমাদের কাছে এসে শুধু সুর নয়, একটি পথ। কখনো সেই পথ আনন্দের, কখনো বিষাদের, কখনো প্রেমের, কখনো ভক্তির, কখনো প্রতিবাদের, আবার কখনো নিঃশব্দ আত্ম অনুসন্ধানের। আজ তাঁর স্মৃতির সামনে দাঁড়িয়ে তাই আমাদের কণ্ঠে একটি গানে যেন প্রতিধ্বনিত হয়, তুমি রবে নীরবে হৃদয়ে মম। রবীন্দ্রনাথ শারীরিকভাবে আমাদের মধ্যে নেই 85 বছর ধরে, কিন্তু তাঁর গান আমাদের হৃদয়ে আছে, আমাদের ঘরে আছে, আমাদের উৎসবে আছে, আমাদের প্রার্থনায় আছে, আমাদের ভালোবাসায় আছে। তিনি নেই, কিন্তু তাঁর গান আছে। যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন মানুষ ভালোবাসবে, যতদিন মানুষ আনন্দে গান গাইবে, দুঃখে সান্ত্বনা খুঁজবে, ততদিন রবীন্দ্রনাথও আমাদের সঙ্গে থাকবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও শত সহস্র প্রণাম। রেজওয়ানা চৌধুরী বন্যা, ঐশী ও মতিতার কণ্ঠে তুমি রবে নীরবে গানটি শুনতে শুনতে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। সবাইকে শুভরাত্রি।
0: এখন এই আমরা শ্রোতামণ্ডলী, আমরা দাদার সাথে যে আলাপ করছিলাম সেটার প্রায় শেষ প্রান্তে এসে গিয়েছি। তো দাদা আর অনুযায়ী, তার পছন্দের লিস্ট অনুযায়ী আমরা তুমি রবে নীরবে গানটা শুনবো। এই গানটা এমন কেউ নাই যে আমরা ছোটোবেলায় শুনে আসিনি বা আমাদের শিক্ষা জীবন সব জায়গা দিয়ে মানে ওই সময়গুলোতে শুনে এসেছি। তো এইটা শুনতে যাওয়ার আগে, এই গানটি শুনতে শুনতে আমরা বাসায় যাব, তার আগে হচ্ছে আমি একটু পিয়ালকে একটা পিয়ালের সাথে একটা কথা আলাপ করি যে গত শনিবারে আসলে মাল্টিকালচারাল একটা ফেস্টিভ্যাল ছিল ইন্টারন্যাশনাল, সেখানে বাংলাদেশের একটা স্টল ছিল এবং কুইন্সল্যান্ড তাইওয়ান সেন্টারে সেটা অনুষ্ঠিত হয়। কুইন্সল্যান্ড তাইওয়ান অর্গানাইজেশন তারাই এটা আয়োজন করেন, কিন্তু বাংলাদেশ হিসেবে একটা ছোট্ট বাংলাদেশ কর্নার আমরা ওখানে পেয়েছি, এবং আমাদের স্টলটা সবচেয়ে এনরিচড ছিল জিনিসপত্রে, আমাদের ক্ষুদ্র শিল্পে, আমাদের লোকজ শিল্পে এবং আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য একটা বিশাল ওয়ে আউট ছিল, তাই না? পিয়ালও সেখানে উপস্থিত ছিলে। আরেকটা জিনিস হচ্ছে যে রোববারে আমাদের যে 1 আগস্টে একটা অনুষ্ঠান হয়েছিল, রবীন্দ্র নজরুল জয়ন্তী 2026, সেটার একটা সেলিব্রেশন বলতে পারো, ফিডব্যাক বলতে পারো, আমাদের একটা আলোচনা অনুষ্ঠান ছিল। তো সেটা পিয়াল তুমি অতিথি হিসেবে ছিলে, তোমার কেমন লেগেছে?
2: আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে প্রথম যেটা যে আমরা তাইওয়ান ফেস্টিভ্যালে যখন গিয়েছিলাম, তো তাইওয়ান ছাড়াও ওখানে জাপান থেকে এসেছে, তারপরে দিয়ে
0: ইউক্রেন থেকে এসেছে।
2: তো আমার খুব ভালো লেগেছে যে আমাদের বাংলাদেশ ওখানে বাংলাদেশের হয়ে যারা পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে, বাংলাদেশের জিনিসপত্র তুলে ধরেছে, দেখতে খুবই ভালো লেগেছে।
0: আমাদের এত শিল্প যে ওখানে আমরা এত কম জায়গায় হচ্ছিল না, এটাই দেখেছি।
2: এবং যেটা আমি দেখলাম যে ওদের যে আমাদের অনেক জিনিসপত্র অনেক বেশি, হাতের তৈরি জিনিসপত্র, খাওয়ার জিনিসপত্র, কিন্তু যে কোনো কারণেই হোক আমরা পিছিয়ে আছি। কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং আমি চাইবো যে নেক্সট ইয়ারে যারাই এটা করুক, ব্যাপ করুক অথবা অন্য কোনো সংগঠন যদি করো, আর একটু বড় করে যদি করে,
0: সুযোগ পায় যদি আর একটু বড় করে, খুবই ভালো লাগবে, আরো মানুষের সংযোগ হয় যদি, খুবই ভালো হবে। থ্যাংক ইউ পিয়াল, আসলে খুব সুন্দর করে বলেছো তুমি। আর আমরা আসলে চলো তাহলে এই গানটি শুনতে শুনতে আমাদের শ্রোতা মণ্ডলীর কাছ থেকে আমরা বিদায় নেই। আর আপনারা আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন ব্রিসবেন সময় রাত 8টায় প্রতি বুধবার, বাংলাদেশ সময় বিকেল 4টায়। টিউন করুন 98.1 FM অথবা গুগল করুন রেডিও 4EB FM লাইভে। দাদা, আপনি ডক্টর গোপাল বোস আমাদের সাথে আছেন, খুব সুন্দর একটি সময় এবং খুবই ইনফরমেটিভ একটা আলোচনা আমাদের সাথে করলেন, আমরা খুবই কৃতার্থ সেজন্য। এবং শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি পিয়া, আমি এবং পিয়াল।
1: আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের শ্রোতাদেরকে, আমাদের শ্রোতাদেরকে অশেষ ধন্যবাদ সময় করে জিনিসটা শোনার জন্য।
2: জি, আমরা আশা করছি আপনি আমাদেরকে আরও একবার আসবেন আমাদের স্টুডিওতে এবং সময় দিবেন এবং আমাদেরকে আরও নতুন কিছু তথ্য দিবেন।
1: আমরা আসলে আগে আসতাম, কিন্তু আমি আমার ওয়াইফ তো অনেক দিন করেছে অনুষ্ঠান, আমরা এর আগেও আমি রবীন্দ্রনাথের সূত্রে একটা অনুষ্ঠান করেছি এখানে অনেক আগে।
0: জি, আবার আসবেন, আমি সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। চলুন শুভরাত্রি শ্রোতা মণ্ডলী, আমরা গানে ফিরে যাচ্ছি।
2: সবাইকে শুভরাত্রি,
0: ভালো থাকবেন,
2: আল্লাহ হাফেজ।